ঘামে ভিজে রোদের নিচে শ্রমের দেই মুসুল, এই বয়সে খিদার নির্দেশে কাজের ভার তুমুল, যেখানে বিজয়ের ডাক শুনি সংস্কার ন্যায়ের বিপরীতে হুঙ্কার, মেনে নেই তবু শিশুশ্রম, আত্মসম্মানের সত্ত্বেও হলো মঞ্চে বলি এটা ভুল, কিন্তু রাস্তার পাশে হোটেলের ধারে কর্ম তাদের অটল, জিজ্ঞেস করি হয়তো অনাহারের ফল, চুক্তি দে অর্থনীতি প্রবল, তবে বিবেকের অনুমতি নেই ভুলকে ভুল বলি, শিশুর অধিকারের কথা তুলি।